0: ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ ཁེ རེགོ སাবি লাচা টেনজে জেদে তো থেনবা জেগি পেসা থেনশে নি শু শেসিন দাং তোচে দংওয়া দাং থেনলে শুজে রং বোলা দেশো নিদে থয়ে বারিয়ে জেশে ঠোরা জেচেন চেরন রোয়া দাং জেজে লেসন রোবি পেশু জেনথ ঙ্গেন ইয়ে ডাগুন জেশে জে জংজে চেমবি তো নি ঙ্গেন বারজি না দাও জেবা ডাগুন জেশে তোংচে ঙ্গডং দে দেছং লে জাচা জি দাং জংচং দং ফাওয়া দাং জংসুন জেশে দেছং লে জাচা নি দাং জংচং দং ফাওয়ে জিন দেইচে লোদে ছংজু রি দা জংকুই জাসু রি কে পাছে জং জোবো ইয়ে বারিয়ে
1: নগালে কোনে পেও নেনছু ছেজে নিন লোসো বুসু দেনছে গই নিয়মরে তো জোনি শেপে নিদো নিজু লু লেরে লোসু শেগো ই জাংকো মুসে পেঙ্গো ছুয়ো বাশি শেগো জাংকো জে তুছে ন দাওয়া গাবে ছেজে নিন নি ছেজে জু নিন বা ইন বা তুং জেদে জু ন লাজা নাজি শে না ছে গং সেনটা মে জে বা থেশি দেলু শেগো ই জাংকো ন ཉང དང ཅི ཇེ དེ ཚོ ཡི ཤེ གུ ཡི ཉམ གུ དེ ཤེ ཡོ དེ དང ན ལེ རེ ལོ སུ ཇེ ཅུ ཅེ རོ ལེ ཉམ ཐང ཛ ནི ཤེ དེ མ ན རིན ཇེ ཝེ རོ དེ ཉམ ཐོན ལོ ཉམ དེ ཅི པེ དེ ཉམ ཕེ ཅེ ཅི ཕེན དེ དེ དེ ཉམ ལེ རེ ཛ ནི ཉམ ལེ ཉམ ལེ རེ ལོ སུ ཐང ལོ ཤ ཤེ ཡི ཉམ དེ ཅིན ས ནེ ཅི ཆེ དེ ཤེ གུ ཡི ཉམ ཅེ ཡན ཤི ས ནེ ཁ ཐ ཤེ གུ ཡི ཛང ཁོ ཤིན ཉན དེ ཤེ གུ ཡོ པ ཐུང নাম্বা মজে বা ইয়োফা গেলে সে থে সয়ন লেরে লসুই মালা জুসং থ